কামিনী তোমারি চরণ জুতলে কামিনী প্রিয় মন ভাবে ও গজ কামিনী বিশরত কাহে বিরজ আপনো বিশরত কাহে বিরজ আপনো এ অচরজ হানি তুম তুম তুম তুম তুম তুম তুম তুম তুম তুম জালতি ভ